0: কিছু টুকটাক টাক করি, এটা কই একটাই বিশাল মারা কান হয়ে যে গানে আনি গামাটা বাঙা আনা আনা তিন তারপরে তার সবটি উম্মা একদম মানে এটা টুকিন নিত্য আনা আনা আনা আনামা টুকি নিত্য একদম মাঙা টিকুক দনিগা টিকুক মিঙা তার সময় সব সব মিঙা আগান সব আনা আনামা সব মিঙা আগান সব কালো তার পিঙা আগান মিষ্টি আগা টিকুক মেও টাব্বুঙা উবন্য সকর্তি সুদেও সকর্তি মগ তার সময় আমরা কাল সব খানিকা ফুরামিপুরা
1: আয়াপ্পা